0: আসছে, সব ডুবে যাবে।
1: আপনারা জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সময় এবং বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকাও ধ্বংসের কারণ। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।
0: সময় এসেছে, আমি ঘুরির আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা বাঁচতে শুরু করেছে।
2: Blackwater, Sunday on CNA.
3: At Standard Chartered, we're here for those who never stand still, who want trusted expertise in the world's most dynamic markets. Now is your time.